0: দোল যায় মস্ত পবন হচ্ছল ধারা।
1: দো জুন সখী সহেলি কে আঙ্গন মে সজেগি খুশিও কি রঙ্গোলি, হসি কি খনক, যাদো কি মহক, বাতো মে ঘুলেগি।